কর্তা পুরুষ নিরভয় নির্বৈর অকাল মূর্তি অযোনী সৈভং গুরু প্রসাদ হে প্রাণ গোবিন্দে কৃপা নিধান জগত গুরু হে সংসার তাপ হরণে করুণামে সব দুঃখ হর হে শরণ যোগ দয়ালে দীনানাথ মায়াকর শরীর স্বস্থ কীণ সময়